ɔsɛ yɛmi yɛ nyinaa akɔta wɔto nyɛ wokasa nea ɔka no radio so nka hwee wa